মন্ডল, MBBS MD, বরিষ্ঠ ফিজিশিয়ান ইন্ডোক্রাইনোলজিস্ট, ব্লাড প্রেসার, সুগার তথা থাইরয়েড রোগ বিশেষজ্ঞ, প্রত্যেক শনিবার ডাক্তার ইকবাল আহমদ, MBBS MD, বরিষ্ঠ ইউরোসার্জন তথা মূত্ররোগ বিশেষজ্ঞ, প্রত্যেক শনিবার ডাক্তার বরুণ দেব, MBBS MD, বরিষ্ঠ সার্জন নাক কান ঘাঁটি রোগ বিশেষজ্ঞ, প্রত্যেক শনিবার ডাক্তার নীরজ খড়কা, MBBS MD, বরিষ্ঠ ছালা তথা যৌন রোগ বিশেষজ্ঞ, প্রত্যেক শনিবার বরিষ্ঠ ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার সঞ্জু ঘিমিরে, প্রত্যেক দিন বরিষ্ঠ স্ত্রী তথা প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুবেশ কুমার শাহ, প্রত্যেক দিন ডাক্তার শিবরাজ শর্মা, MBBS MS, ক্যান্সার সার্জন, প্রত্যেক শনিবার ডাক্তার সরোজ অধিকারী, MBBS MD, মনোচিকিৎসা, প্রত্যেক মহিনাকে তেসরো শুক্রবার ডাক্তার অনিশ অধিকারী, MBBS, চৌবিশে ঘন্টা ডাক্তার শিশুপাল মন্ডল, MBBS, চৌবিশে ঘন্টা ডাক্তার বিকি সাহা, MBBS, চৌবিশে ঘন্টা ডাক্তার অমোক উপাধ্যায়, MBBS, চৌবিশে ঘন্টা ডাক্তার চন্দন সাহা, রেডিওলজিস্ট, প্রত্যেক হপ্তাকে মঙ্গলবার, বিহিবার র শনিবার দিবসো 3:30 বজে ডাক্তার প্রদীপ পাণ্ডে, সোনোলজিস্ট, প্রত্যেক দিন বিহান 8 বজে দেখি 10 বজে সম্ম ডাক্তার সবিন লুইন্টেল, রেডিওলজিস্ট, দৈনিক দিবসো 2 বজে দেখি 5 বজে সম্ম সম্পর্ক অস্পতাল ডাইরেক্টর প্রমোদ কৈরালা, সুকুনা সামুদায়িক হসপিটাল প্রালি, সুন্দর হরিচা 10, ব্রাড চোক, মোরং, মোবাইল নম্বর 98520 48 247, ফোন নম্বর 01548486।